0: और दोस्तों एक दो खबर आप लोग को हम और सुनाएंगे, उसके बाद में हम अपना प्रोग्राम को समाप्त करेंगे। तो यहाँ बातचीत हो रहा है भैया, हम जाई हैं और ये बातचीत हो रहा है सूरीनाम की ओर। हम फिर चला जाते भैया, 10 आदमी के पकड़ी से सिपाही, 10 गो, हाँ सब समोकल करत रहा नाना। 24 अप्रैल के मेर सड़क के डिस्ट्रिक्ट कमवैना में बताए गए भैया बोर्ड पे ब्रश लिया ना और वहां से उतारत रहा भाई। बताई गई है अनखौद तेज से अक्सीफन पुलिसी सिपाही हुआ जाए कि अक्सी करी से एडो फॉर लूप के ऑन्डोसिस के ब्लीकन कि सैन खुदरन एन फार्टुग हेवन खलादन और बोले एन देसे फॉर फोकस ऑफ स्टेकर हेवन का प्लांट्स और बोले खुदरन ले जाए के उतारे रहा और सब स्टेकर पे धर रहा। बोले हेगा documenten van een voertuig of van een bemanningsleden overleggen een van de verdachten verklaarde tegen de politie dat de goederen niet aan hem toe behoren, bole hamar na hem bole naar de afdeling maritieme geile bhaiya aangetroffen goederen zijn in beslag genomen bole het verder onderzoek in deze zaak in de middels overgedragen fraude mee bole na overleg bole is etra alemien ke pakkerke banker de overige 9 verdachten allen van Braziliaanse nationaliteit zijn door de politie in verzekering gesteld. Maar ik kom ja, no go kies tegen per pakkerie zijn Braziliaan, maar ja, wat kan je zeggen, ja? No go ke pakkerie zijn ga tegen per komen wij in de 24 april ke meer zorg ke bole uit de voorlopige onderzoek van de politie is gebleken ki is ze bole hega illegale chij laden tra goederen ke bare me jo ne बेम बताए नहीं भाई वही के बारे में बाम तुलुन जानो है। त्रिम के भैया मांगत रहा एक मिला दागे, त्रिम के भैया लिखल इवैक्यूएट ना स्किड इंसिडेंट बे खाला 31 यार के गो लेरार रहा ओके सिपाही पकड़ ली से सनिचर के बात है ओके से मन इवैक्यूएट करी सेगा। त्रिम के बोले है अनखा वापन द मान पिस्तौल लेके बोलेगा रोंत एगो खाला रहा रोंत है बेटा हाउस में जहाँ पे कॉरेस्पेंडेंस डिनर रहा हुआ वाशिंगटन के और बोलेगा डोनाल्ड ट्रंप है इंसिडेंट सोर्स द फॉर ग्रोथ पैनिक ऑन द अनवीजे के फॉर लेडर ऑनमिडली फॉर द वेलेगेट मात्रेगलेंगें बोले है वहाँ पे इंफॉर्मेशन भाई लेगा कि प्लोसले लगले दागे भैया एक मिला ना द जर्नलिस्ट पॉलिटिसी प्रोमिनेंट गास्टन में एन वारन हुआ सब कोई रहा वो वेलेगेट ग्रीपन डायरेक्ट इन ब्रख्त द प्रेसिडेंट अंदर हुक बकलीदर सबके जाए के बचाई से और बोले द फरदख्त जो डोनाल्ड ट्रंप के लातर दागर रहा लातर वेट ओम्सक्रीफन अस लून वॉल्फ इस दर प्लाट्स आंगहाउदन एगो 31 jarige लेरार रहा मिस्टर रहा कैलिफोर्निया के बोले कौन बुइटन द बालसाल वर्डन Overmeester tijdens een incident raakte één lid van de beveiliging gewoon, maar dankzij een kogel weer een vest bleef het lestel beperkt. Op het eigen autoriteiten hebben nog geen volledige detail vrijgegeven over het motief van de verdachte. Oh, social media periode er al he, kijk eens naar mijn dagen he, kijk eens naar mijn luka he. Oh, gala door haar jaarlijkse evenement door de Amerikaanse pers ke, bolehege samen werd na incident onmiddellijk stilgelegd. De organisatie heeft aangekondigd het programma te herzien. Het schietincident heeft opnieuw vragen opgeroepen over beveiliging van de grote publieke evenementen waarbij president aanwezig is. Trump prees na afloop van een snelle reactie om de veiligheidsdiensten gebaren mee. Amerikaanse autoriteiten zijn een uitgebreid onderzoek zijn start deze. Kijk, hij zit hier hoe iets keer dan meer hoe hij ze kee. Hamari, piari, piari, janta. यहां तक था हमारा आज का देश और विदेश के समाचार। जोनी नंबर 1 है हमारा नाम।
1: Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling Sales telefoonnummer 070 365 22 47.
2: अदवकात कंतोर आनंद राम सूद वकालत का काम करता है जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है।
3: इनगेस्क्रेवन एंड गेस्पेशलाइजेर्ड इन द रेक्सगेबिडन रजिस्टर फ्रॉम द ऑर्डर अलगमीने रेक्सप्रैक्टिक हियरअंडर वालें बर्गरलिक रेक्ट ऑफ़टेवल सिविले जाके बस्तुर्सरेक्ट एंड स्ट्राफरेक्ट पर्सोनन एंड फैमिलीरेक्ट सोअल्स एक्सकाइडिंग अलिमेंटासीजाकन ओमगंगसरेगलिंगें ऑउडरशिप एंड एरकेनिंग जेउग्डरेक्ट मेट फॉलगेंडे गेबिडन जेउग्डबेस्कर्मिंगसरेक्ट ओंडर टुसेग्स्टेलिंग उइट हुइसप्लाट्स en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delft, laan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
4: Voor hulp bel nu 015 21 59 22 7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edward Niesing. De Raad van State zegt begrip te hebben dat het kabinet het eigen risico wil verhogen, maar heeft wel een paar opmerkingen. Bijvoorbeeld of het wetsvoorstel genoeg steun krijgt in zowel de Tweede als de Eerste Kamer. Volgend jaar wil het kabinet het eigen risico onder meer op basis van inflatie verhogen van 385 naar 460 euro. Daarbovenop komt nog een eenmalige verhoging van 60 euro, waarmee de gemiste stijging van de afgelopen jaren wordt ingehaald. De politie is op zoek naar 3 verdachten die afgelopen nacht het monument op de Dam beklad zouden hebben met rode verf. Op het monument werd met rode verf het woord genocide geschreven. Camerabeelden laten zien dat het in ieder geval om 3 verdachten gaat die na de bekladding op de fiets wegvluchten. De actie is opgeëist door activisten van Palestine Action Amsterdam. Over verdere details over de verdachten doet de politie geen mededelingen. Israël heeft inwoners in het zuiden van Libanon opnieuw opgeroepen om hun huizen te verlaten vanwege een dreigende aanval. Ondanks het geldende staakt het vuren blijft het Israëlische leger doelen van Hezbollah bestoken. De afgelopen weken zijn er om die reden regelmatig evacuatiebevelen uitgevaardigd. En veel is nog niet duidelijk over het Nederlandse cruiseschip waarop het Hantavirus is uitgebroken. Het schip was onderweg van Argentinië naar Kaapverdië toen passagiers ernstig ziek werden. 3 van hen overleden, onder hen is ook een Nederlands echtpaar. Muizen en ratten dragen het Hantavirus bij zich en kunnen daardoor mensen besmetten. En dan nog het weer. Vanmiddag zijn er in het binnenland pittige buien. Daarbij is er kans op onweer. In de kustgebieden blijft het waarschijnlijk droog en zonnig. De maximumtemperaturen liggen rond de 20 graden. Aan de kust is het door wind van zee met 15 tot 17 graden iets frisser. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Fahon Hindustani Radio.
0: और आप लोग को ओल्ड एंड गोल्ड के रिमिक सॉन्ग हम यहाँ से सुनाएंगे। हमें आशा उम्मीद है कि आप लोग को हमारा ये प्रोग्राम जरूर अच्छा लगेगा।

0: कबूतरी जा जा जा।
1: U luistert naar Hindustani Radio,
2: Radio Fahun,
3: digitaal radio, internet fahunfm.nl.

0: Shimaru.
1: Muziek en informatie. Bij Vahon Hindustani Radio.
2: U luistert naar Hindustani Radio. Radio Vahon.
3: Digitale radio. Vahonfm.nl.
4: Dit is het Vahon Hindustani Radio nieuws. Goedemiddag, ik ben Edward Niesing. Het OM acht de politieagenten die in december vorig jaar in Den Haag een auto achtervolgden niet verantwoordelijk voor de fatale crash daarna. Daarbij kwamen twee vrouwen van 20 en 21 en een 24-jarige man om het leven. De bestuurder had in die nacht een stopteken gekregen omdat hij te hard reed, maar negeerde dat. Agenten achtervolgden daarop de auto waarbij rond de 130 km per uur werd gereden. De bestuurder verloor daarna de macht over het stuur en botste tegen een boom. De Raad van State zegt begrip te hebben voor het feit dat het kabinet het eigen risico wil verhogen, maar heeft wel wat opmerkingen, onder meer of het voorstel genoeg steun krijgt in de Tweede en Eerste Kamer. Volgend jaar wil het kabinet het eigen risico op basis van de inflatie verhogen van 385 naar 460 euro. Daarbovenop komt nog een eenmalige verhoging van 60 euro, waarmee de gemiste stijging van de afgelopen jaren wordt ingehaald. In de straat van Hormuz heeft Iran een Amerikaans marinefregat aangevallen, meldt het Iraanse staatspersbureau. Het fregat zou waarschuwingen van Iran hebben negeerd, maar de Verenigde Staten ontkennen dat het schip is geraakt. Dat meldt het hoofdkwartier van het leger in het Midden-Oosten op X. Vannacht kondigde de Amerikaanse president Trump aan schepen die vastzitten in de zeestraat weg te leiden. En voetbalclub NAC heeft het kort geding over de paspoortkwestie verloren. De competitiewedstrijd tussen Go Ahead Eagles en NAC wordt daarom niet overgespeeld. Dat heeft de rechter in een kort geding tussen NAC Breda en de KNVB bepaald. En daarmee is degradatie waarschijnlijk onoverkomelijk geworden. En dan nog het weer. Vanmiddag zijn er in het binnenland pittige buien, daarbij is er kans op onweer. In de kustgebieden blijft het waarschijnlijk droog en zonnig. De maximumtemperaturen liggen rond de 20 graden. Aan de kust is het door wind van zee met 15 tot 17 graden iets frisser. En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
5: Har kaam ke liye, har advertentie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai, aap jaiye hamara website hai aur hamara email hai info@vahonfm.nl. हर एक एडवर्टेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक अब टेलीफोन नंबर 07736322447 मेर इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@vahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
1: Den Haag heeft het Binnenhof, de Hofvijver, het Vredespaleis en je eigen Vahon Hindustani Radio.
6: लड़की लड़कों को इसलिए नहीं समझ पाती है क्योंकि उन्हें गुरूर होता है कि उन्हें चाहने वाले ज्यादा हैं जो लड़कियां घमंड में ऐसा बोलती हैं कि हमारे पीछे बहुत लड़के दीवाने हैं वह एक बात जान ले सस्ती चीजों पर भीड़ ज्यादा होती है
2: U luistert naar Hindustani Radio, Radio Fahon.
3: Digitaal radio, internet fahonfm.nl.
7: पहली बात बात करते वक्त सामने वाले की आंखों में सीधा देखो चाहे वो कितना भी बड़ा क्यों ना हो क्योंकि जिस इंसान की नजरें मजबूत होती हैं दुनिया उसका कॉन्फिडेंस तोड़ ही नहीं पाती दूसरी बात भीड़ में या मुसीबत के वक्त कभी खुद को टूटा हुआ मत दिखाओ याद रखना दुनिया हमेशा वहीं चोट करती है जहां तुम्हें पहले से कमजोर देखती है तीसरी बात बिना पूछे अपनी राय मत दो क्योंकि सच गलत निकला तो मजाक उड़ाया जाएगा और सच सही निकला तो तालियां किसी और को मिलेंगे चौथी बात अपना अगला कदम किसी को मत बताओ सच्चे खिलाड़ी और नेता दोनों तब तक चुप रहते हैं जब तक उनका रिजल्ट सबको हैरान न कर दे पांचवी बात हर सवाल का तुरंत जवाब मत दो पांच सेकंड रुककर सोचो फिर बोलो क्योंकि सोचा समझा जवाब ही इंसान को पछतावे से बचाता है
3: ये जिंदगी है और जिंदगी में
0: मेरी गलती बस यही थी कि मैंने हर किसी को कुछ ज्यादा जरूरी समझा। हमारे दोस्तों,

0: भगवान प्रकृति क्या बना है दुनिया में हम कभी नहीं समझ ये पाएंगे ना, जान भी नहीं पाएंगे, फिर भी जिंदगी जीते चलो हमारी प्रिय। और दोस्तों यही तो है पाहुन हिंदुस्तानी रेडियो, जहाँ पे आप चुन रहे और आपके साथ आप जो दे रहे हो बहुत ही खुशी की बात है।
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
2: Dit is het Vahon Hindustani Radio nieuws. Goedemiddag, ik ben Edward Niesing. Een deel van vliegbasis Schilzerijen is vandaag ontruimd geweest vanwege een verdachte situatie. Dat bevestigt de marechaussee aan nu.nl. Zowel de politie als de marechaussee doen onderzoek naar de aard van de melding. De marechaussee kan momenteel nog niet zeggen wat er precies aan de hand was. Uit voorzorg is besloten een deel van de vliegbasis te ontruimen. Een van de twee zieke bemanningsleden aan boord van het Nederlandse cruiseschip Hondius is een Nederlander. Het andere zieke bemanningslid is een Brit. De twee hebben ademhalingsproblemen en worden aan boord behandeld. Eerder zijn er al 3 opvarenden overleden, een echtpaar uit Friesland en een Duitser. Het is nog niet duidelijk of hun dood met het Hantavirus te maken heeft. De man die wordt verdacht van het beramen van een aanslag op de prinsessen Amalia en Alexia ontkent dat hij hem wilde bedreigen of doden. Tijdens een proforma-zitting zei hij dat hij geen enkel kwaad in zich had om zoiets te doen. Begin februari werd hij in een Haags hotel aangehouden nadat een buurtbewoner meldde dat er een schreeuwende man op een balkon stond. Na zijn aanhouding werden in zijn hotelkamer 2 bijlen aangetroffen. Op verdenking van poging tot doodslag en zware mishandeling van een 14-jarige jongen heeft de politie 3 minderjarigen opgepakt. Een 40-jarig meisje en 2 jongens van 15 en 17, alle 3 uit Katwijk. Het gebeurde vorige week maandagavond op de kermis in Katwijk. Het is nog onduidelijk wat er precies is gebeurd. Hoe het nu met het slachtoffer gaat, kan de politie niet zeggen. De politie sluit meer aanhoudingen niet uit. En dan nog het weer. Vanavond komen in het zuidoosten buien voor. In het noordwesten blijft het droog met enkele opklaringen. De temperatuur ligt rond 15 graden. En alleen in het noorden waait er een matige noordoostenwind. Komende nacht blijft het in het noordwesten droog. In het zuidoosten kunnen wat buien voorkomen. De minimumtemperatuur varieert tussen 7 graden in het uiterste noorden en 12 graden in Limburg. En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
3: हर काम के लिए हर एडवर्टाइजमेंट के लिए मौत के समाचार फरमाइश या जो भी खबरें आपको देना है आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक एडवर्टाइजमेंट हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक और टेलीफोन नंबर 07-3652-2747। मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
0: आज थोड़ा प्यार जता दूं क्या? आज थोड़ा प्यार जता दूं क्या? तुम मेरे हो, सबको बता दूं क्या? तेरी कलाई जो पकड़ लूँ मैं हया में, हया मेरी जान है, मेरी जान गंवा दूँ क्या? मेरा कमरा बहुत उदास है, तेरी एक तस्वीर लगा दूँ क्या? तुम्हें लिखने में दिन चला जाएगा, तुम्हें लिखने में दिन चला जाएगा, तुम्हें सोचने में रात बिता दूँ क्या? तो सवाल जो आपसे किया हूँ मैं, आप ही इसका जवाब देना चाहते हो ज़रूर दे सकते हो। और कार्यक्रम तो हम सुन रहे हैं, ये कार्यक्रम पाहुन की है और इरेन राम खिलावन जी, रोश उनकी पति सतीश

0: या बस और मैं आप चुने वही सही जगह ना है कि कभी मैंने किसी को आजमाया ही नहीं, जितना प्यार दिया उतना प्यार कभी पाया ही नहीं, किसी को मेरी भी कमी महसूस हो न जाए, खुदा ने मुझे ऐसा बनाया ही नहीं दोस्तों। और ये कार्यक्रम जो है आप ही की स्टेशन हिट स्टेशन फाहुन के कार्यक्रम आप जो सुन रहे हो, यही मैं सोच रहा हूँ कार्यक्रम जो मैं आपका सेवक श्याम पूरन आपके लिए प्रस्तुत कर रहा हूँ आपको पसंद आता हुआ होगा।
1: फाहुन हिंदुस्तानी रेडियो।
2: एडवोकेटन कांतोर आनंद राम शुद्ध वकालत का काम करता है। जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है,
3: ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde, algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht oftewel civiele zaken, bestuursrecht en strafrecht, personen- en familierecht zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning, jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht onder toezichtstelling, uithuisplaats en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delft, laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edward Niesing. Een deel van vliegbasis Schilzerijen is vandaag ontruimd geweest vanwege een verdachte situatie, dat bevestigt de marechaussee aan nu.nl. Zowel de politie als de marechaussee doen onderzoek naar de aard van de melding. De marechaussee kan momenteel nog niet zeggen wat er precies aan de hand was. Uit voorzorg is besloten een deel van de vliegbasis te ontruimen. Een van de twee zieke bemanningsleden aan boord van het Nederlandse cruiseschip Hondius is een Nederlander. Het andere zieke bemanningslid is een Brit. De twee hebben ademhalingsproblemen en worden aan boord behandeld. Eerder zijn er al 3 opvarenden overleden. Een echtpaar uit Friesland.